সংস্মিকা হ্যাডসওয়ার, আমি আপনাদের বলে তাহত আকাশবাণীচ্য বীর কেন্দ্রাবরণ সকালচে 6:57 ঝালিয়াত প্রসারিত করত আহত রূপরেষা আমচ্য ইয়া সভেতীর উর্বরিত কার্যক্রমাঞ্চে।